0: एक पल में जो आकर गुजर जाता है ये हवा का वो झोंका है और कुछ नहीं। प्यार कहती है ये सारी दुनिया जिसे एक रंगीन धोखा है और कुछ नहीं।
1: শুনুলে হিন্দী কথাচিত্র গীতর লাইভ ফোন ইন কার্যক্রম হ্যালো অনুরোধ উপস্থাপনা দায়িত্বরে থিলি মু সৌম্যশ্রী রঞ্জন ধর বৈষয়িক সহায়তা করিথিলে সত্যরঞ্জন পণ্ডা ও অশোক কুমার প্রধান। এই কার্যক্রমর পুনঃ প্রসারণ শুনিপারিবে আজি অপরাহ্ন 4:02।

আসুন শুনমা প্রেম আনন্দকর সঙ্গীত নির্দেশনাথি, গীত লিখিছন বসন্তরাজ সামল আর গীতকে গাইছন হ্যুমেন সাগর আউ ইরা মহান্তি।

সম্বলপুরী ভক্তিগীত্র কার্যক্রম সম্বলপুরী ভক্তির লহর ইনু সিসিলা আপন মানে কার্যক্রম শুনুছন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র নু মূল করুছু হিন্দি সিনেমা গীত্র কার্যক্রম খুলা ছরকা আজি আমি কার্যক্রম থি কথা হেমা সাং মানকর বাবদ নু শ্রোতাবন্ধু সাং গোটে সাধারণ কথা নুহে সে সাং হেউছি বিশ্ব সমিয়া ভল থাও কি খারাপ থাও পাকে দৌড়ি আসুথবার মনুষ আসুন আজির কার্যক্রম থি মূল কর্মা সাং মানকর লাগি ই গীত নু শোলে সিনেমার ই গীতকে গাইছন মন্না দে আউ কিশোর কুমার গীতকে লিখিছন আনন্দ বক্সি সঙ্গীত দিয়েছন আর ডি বর্মন

শ্রোতাবন্ধু, জীবন গোটে লম্বা রাস্তা। লোক বদলসন, সময়া বদলসি, রাস্তা বি বদলসি, হেলে ভল সাংটি কেভে নাই বদলে। মন ভিতরে তার সুর আউ হসি সবুবেলে বসি যাসি। আসুন শুনমা আউ গোটে গীত, এথর জঞ্জির সিনেমার এই গীতটা। শিল্পী মন্না দে, গীতিকার গুলশান বাউরা, সঙ্গীত দিয়েছেন কল্যাণজী আনন্দজী।

শ্রোতা বন্ধু, আজি কথা হল সাংমানগ মাগ বাবদ ন কার্যক্রম শেষে আসুন শুনমা সাংমানগ লাগে আউ টিকি ককটেল সিনেমার এই গীতটা। শিল্পী মোহন কারণ আও শিল্পা রাও গীতকে লিখিছেন ইরশাদ কামিল, সঙ্গীতে সজিছেন প্রীতম।

0: শ্রোতাবন্ধু, আপনার চিঠি পাইছু কার্যক্রমে আপনার পঠাইবা চিঠি সবুক নেই আজির কার্যক্রমে উপস্থিত অভিষেক মিশ্র।
1: নমস্কার।
0: তবে দেখলে কোকো শ্রোতাবন্ধু মানে চিঠি পঠাইছেন এবং কোণ লিখিছেন?
1: কার্যক্রমের প্রথম চিঠি লিখিছেন চিত্তরঞ্জন বারিক, জেলা শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান সম্বলপুর। সে লিখিছেন, মহাশয়, নিবেদনর কারণ, গত 1 তারিখর প্রচার করা শ্রীক্ষেত্র মাধুরী কার্যক্রমে মহাপ্রভু শ্রীজগন্নাথঙ্কর মানবীয় লীলা, তাঙ্কর প্রতিদিনর নীতিকান্তি স্নানযাত্রা তথা রথ নির্মাণ সম্পর্কে অনেক কথা জাণি হেউছি। কার্যক্রমটি প্রস্তুত করিথিবার আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর সমস্ত কর্মকর্তাঙ্কু মোর ধন্যবাদ জনাইদেবে। এবং আগামী শ্রীগুণ্ডিচা যাত্রা উপলক্ষে কেউ কেউ কার্যক্রমমান প্রচার করবে আমার অগণিত শ্রোতাবন্ধুকে জনাইলে অত্যন্ত খুশি হবি বলে সে লিখিছেন।
0: ধন্যবাদ শ্রোতাবন্ধু আপনার এই চিঠি পাই। এইটি আমি প্রথমে কহি রকিছু যে শ্রীক্ষেত্র মাধুরী কার্যক্রম আকাশবাণী সম্বলপুরর নিজ প্রস্তুতি নুহে, এ আকাশবাণী কটক কেন্দ্রর প্রস্তুতি। তাকু আমি রিলে করি সকাল 8:30 আমি প্রচার করুছু। কার্যক্রম আপনার ভালো লাগুছি, আপনার অনেক কথা জাঁপারিছেন, সেইপাই আমি মধ্য খুশি। আশা করবু ভবিষ্যতের মধ্যে আপনার কার্যক্রম শুণবে এবং এভাবে চিঠি লিখবে। এবং আগে কথা, আপনার যা লিখিছেন যে রথযাত্রা নিয়ে কোণ সব কার্যক্রম প্রচার করিবার ব্যবস্থা করেছেন বলে, আমি তো অনুরোধ করবু শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুণুথা, নিশ্চিত ভাবে সময় আসলে আপনার জাঁপারে। ধন্যবাদ পুণিথরে আপনার এই চিঠি পাই।
1: পরবর্তী চিঠিটি লিখিছেন মনোজ কুমার পটেল, গ্রাম ডুমাল, পোস্ট উদিত নারায়ণপুর, জেলা কলাহান্ডি। সে লিখিছেন, গত কিছুদিন পূর্বর মোর প্রথম চিঠি স্থানিত করিথিবার মু বহুত খুশি। গত 3 তারিখ শুক্রবার যুবাণী কার্যক্রমে লাইভ ফোন ইনরে যে গীত বজাউলে তাহা অধা গীত ন বজাই পুরা বজাউলে। হ্যালো যুবাণী গোটে শ্রোতাঙ্ক সহ ভলমন্দ সুখ দুঃখ কথা বিনিময়র কার্যক্রম অটে, তেণু এথিরে কেমিতি অধিকরু অধিক শ্রোতা সামিল হেবে তাকু আখি আগরে রখি গীত বজান্ত বলে সে লিখিছেন। গত 4 তারিখ শনিবার দিন প্রসারিত হ্যালো অনুরোধ কার্যক্রমে পূজারাণী মিশ্রঙ্ক উপস্থাপনায় দোল গোবিন্দ ভাই যে গীত অনুরোধ করেছিলেন তাহা ন বজাই অন্য এক গীত বজাইলে। গোটিয়ে শ্রোতা 1 ঘণ্টার কার্যক্রমক ফোন করছেন নিজ মনপসন্দর গীত শুণবাই, তেণু এপরি ত্রুটি করতু না বলে সে লিখিছেন। গত 7 তারিখ মঙ্গলবার ঘর সংসারের ফোন ইন কার্যক্রম হ্যালো সখী ভালো লাগিছিলা। পরে পরে অপরাহ্ন 4:02 নাটক যে পক্ষী উড়ে যেতে দূর নাটক বহুত ভালো লাগিছিলা বলে সে লিখিছেন। তেণু নাটকর লেখক নির্দেশক তথা এথিরে অংশগ্রহণ করিথিবা কলাকারমানকু মোর ধন্যবাদ জনাইদেবে বলে সে লিখিছেন। এবং গত 8 তারিখ বুধবার পূর্বাহ্ন 11টায় প্রসারিত সম্বলপুরী গীতগুলিক বহুত ভালো লাগিছিলা, তেণু কণ্ঠ দিয়ে কলাকারমানকু মোর ধন্যবাদ জনাইদেবে বলে সে লিখিছেন।
0: নিশ্চিত ভাবে শ্রোতাবন্ধু আপনার জনাইথিবা ধন্যবাদ এইটি সম্পৃক্ত ব্যক্তিবিশেষঙ্কু জনাই দেউছু। আপনার ঘর সংসার কার্যক্রমর হেলে সখী আপনার ভালো লাগিছে, সম্বলপুরী গীত ভালো লাগিছে এবং তা সহিত নাটক মধ্যে আপনার ভালো লাগিছে, তাহা জাঁ আমি মধ্য খুশি। এবং তা পূর্ব যে কথা আপনার লিখিছেন যে হ্যালো অনুরোধ কার্যক্রমে যে শ্রোতাবন্ধু যে গীত অনুরোধ করলে তাহা ন বাজি অন্য গীত প্রসারণ হল বলে, যদি সে প্রকারের ঘটি যাই শ্রোতাবন্ধু তবে আমি দুঃখিত। পরবর্তী সময় যেভাবে ভাবে আপনার অনুরোধ করে গীত বজাই পারিব সে দিগে আমি যত্নবান হবু। এবং আউ গোটে কথা, আপনার যা লিখিছেন যে যুববাণী কার্যক্রমে শ্রোতা সহ কথোপকথনর যে ভাব বিনিময়ের কার্যক্রম রয়েছে তাকে বেশি প্রাধান্য দিয়ে গীত কম সময়ের বজাইলে অনেক শ্রোতা সামিল হবে বলে যা আপনার লিখিছেন। আমি সবুবেলে চেষ্টা করু শ্রোতাবন্ধু যে কিভাবে ভাবে অধিকর অধিক শ্রোতা এই ফোন ইন কার্যক্রমে জড়িত হবে সেইপাই, এবং মঝি মঝিরে যদি গীত টিকি ন বজাইবু তাহলে কার্যক্রম মধ্য সে প্রকার সরস এবং সুন্দর হয়ে পারিব না। তবে কতবে কমিটি যদি কিছু সময় পাই যদি গীত অধিক হয়ে যাই তাহা সে প্রকারের গোটিয়ে অসুবিধা নুহে, এ দিগরে আপন মধ্য সহযোগ করিবে এহা মধ্য আমি আশা করিবু। তথাপি আপনাকু ধন্যবাদ আপনকর এই চিঠি পাই।
1: পরবর্তী চিঠিটি লিখিছেন পড়া বিজেপুর জেলা বরগড়র সেবারাম মেহের। সর্বপ্রথমে মোর নমস্কার গ্রহণ করিবে। শনিবার দিন সাপ্তাহিক সাহিত্য পত্রিকা সৃজনিকারে প্রচার করিথিলে কবি গবেষক প্রশাসক অভয় নারায়ণ নায়কঙ্ক সহিত সাক্ষাৎকার, এথিরু তাঙ্কর জীবনী বিষয়ে অনেক কিছু জাঁহেলা ও তাঙ্ক কবিতাগুলিক বহুত মনছুঁয়া থিলা বলে সে লিখিছেন। তেণু কবিঙ্কু এবং সাক্ষাৎ করিথিবা সন্তোষ পিঙ্কু অশেষ অশেষ ধন্যবাদ জনাইদেবে। সেগুড়ে মতামত দিয়েছেন আজির ভাবনা কার্যক্রমে উপস্থাপিকা মানুষ সুযোগ দিয়ন্তু। তাঁকর আউ গোটে চিঠি অছি, চলিত বর্ষ মহাপ্রভু শ্রীজগন্নাথ বলভদ্র ও ভৌণী সুভদ্রাঙ্ক রথযাত্রাকু নিয়ে যে আকাশবাণী কটক কেন্দ্র প্রস্তুতি শ্রীক্ষেত্র মাধুরী কার্যক্রম কেউ দিনরু প্রচার করাযিব ସେ ବିଷୟରେ ଜଣାଇବେ ବୋଲି ସେ ଲେଖିଛନ୍ତି।
0: ପ୍ରଥମେ ତ ଆମେ ଧନ୍ୟବାଦ ଜଣାଇବୁ ଶ୍ରୋତା ବନ୍ଧୁ ଯେ ଆପଣ କାର୍ଯ୍ୟକ୍ରମ ସବୁ ଶୁଣୁଛନ୍ତି ଏବଂ ଚିଠି ଲେଖୁଛନ୍ତି। ହେଲେ ଆପଣ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଶୁଣିପାରିଥିବେ ବୋଲି ଆମେ ଆଶା କରୁଛୁ ଯେ ଶ୍ରୀକ୍ଷେତ୍ର ମାଧୁରୀ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆମର ପ୍ରସାରଣ ହୋଇ ଚାଲିଛି ଏବଂ ତାହା ଆଗାମୀ ନୀଳାଦ୍ରୀ ବିଜେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଚାଲିବ। ଏହା ପ୍ରତିଦିନ ସକାଳ 8:30 ଆମେ ପ୍ରଚାର କରୁଛୁ କଟକରୁ ରିଲେ କରିକିରି। ଏବଂ ଆଉ ଗୋଟେ କଥା ଆପଣ ଯାହା ଲେଖିଛନ୍ତି ଯେ ଆଜିର ଭାବନା ଉପସ୍ଥାପନା ପାଇଁ ଉପସ୍ଥାପିକାମାନଙ୍କୁ ସୁଯୋଗ ଦିଅନ୍ତୁ ବୋଲି, କିଛି ଦିନ ହେଲା ଶ୍ରୋତା ବନ୍ଧୁ ଆମେ ଉପସ୍ଥାପିକାମାନଙ୍କୁ ମଧ୍ୟ ସୁଯୋଗ ଦେଇଛୁ ଏବଂ ଅନେକଗୁଡ଼ିଏ କାର୍ଯ୍ୟକ୍ରମ ପ୍ରସାରିତ ହୋଇସାରିଲାଣି। ଆଶା କରୁଛୁ ଯେ ଆପଣ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଶୁଣିଥିବେ, ଆଉ ଯଦି ଶୁଣିନାହାନ୍ତି ତାହେଲେ ଅନୁରୋଧ କରିବୁ ଯେ ଆପଣ ଏହି ଆଜିର ଭାବନା ନିଶ୍ଚିତ ଭାବରେ ଶୁଣନ୍ତୁ। ଧନ୍ୟବାଦ ଆପଣଙ୍କର ଚିଠି ପାଇଁ।
1: ପରବର୍ତ୍ତୀ ଚିଠିରେ ଲେଖିଛନ୍ତି ଝୁଲୋପାଲି ଜିଲ୍ଲା ବରଗଡ଼ରୁ ମାମୁନି ମେହେର, ଓମ୍ ମେହେର, ଅଭି ମେହେର, ମହିମା ମେହେର, ନମନ ମେହେର ଏବଂ ସ୍ୱସ୍ତିକ ମେହେର। ଗତ 3 ଜୁଲାଇ ଶୁକ୍ରବାର ଆଜିର ଭାବନାରେ ପ୍ରଚାର କରିଥିଲେ ପରିବାର ଉପରେ ଆଧାରିତ କାର୍ଯ୍ୟକ୍ରମ। କାର୍ଯ୍ୟକ୍ରମଟି ଖୁବ୍ ଉଚ୍ଚକୋଟୀର ହୋଇଥିଲା, ଏଥିପାଇଁ ଉପସ୍ଥାପିକା ଶିବାନୀ ଲାଲଙ୍କୁ ଧନ୍ୟବାଦ ଜଣାଇଦେବେ ବୋଲି ସେ ଲେଖିଛନ୍ତି। ଏବଂ ଗତ 6 ଜୁଲାଇ 2026 ସୋମବାର ରାତି 8:02 ପ୍ରଚାର କରିଥିଲେ ରତନ କୁମାର ପୂଜାରୀଙ୍କ କେତୋଟି ସମ୍ବଲପୁରୀ ଗୀତ। କଣ୍ଠଶିଳ୍ପୀମାନେ ଥିଲେ ଶତ୍ରୁଘ୍ନ ଲୁହା ଏବଂ ମନସୁନି ନାୟକ। ଏହା ନୂଆବର୍ଷ ଜାନୁଆରୀ ମାସ ପାଇଁ ଉପଯୋଗୀ ଗୀତ ଥିଲା। ଏହାକୁ ଜୁଲାଇ ମାସ ଆଷାଢ଼ ବର୍ଷା ମାସରେ ବଜାଇଥିବାରୁ କାର୍ଯ୍ୟକ୍ରମଟି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଖାପଛଡ଼ା ଲାଗିଲା ବୋଲି ସେ ଲେଖିଛନ୍ତି। ଏହା ବଦଳରେ ବର୍ଷା ଉପରେ ଆଧାରିତ ଗୀତ ବଜାଇଥିଲେ କାର୍ଯ୍ୟକ୍ରମର ମାନ ବଢ଼ିଥାନ୍ତା, ଆଉ ଏହି ସମୟରେ ପ୍ରବଳ ବର୍ଷା ମଧ୍ୟ ହେଉଥିଲା। ଏହାକୁ ସଙ୍ଗୀତ ବିଭାଗକୁ ଜଣାଇଦେବେ ବୋଲି ସେ ଲେଖିଛନ୍ତି।
0: ଧନ୍ୟବାଦ ଶ୍ରୋତା ବନ୍ଧୁ ଆପଣଙ୍କର ଏହି ଚିଠି ପାଇଁ। ଏ ସଙ୍ଗୀତର କଥା ଆପଣ ଯାହା ଲେଖିଛନ୍ତି ଯେ ଟିକେ ଖାପଛଡ଼ା ଲାଗିଲା ସେଦିନର ଗୀତ, ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆମେ ସବୁବେଳେ ଚେଷ୍ଟା କରୁ ଶ୍ରୋତା ବନ୍ଧୁ ଯେ ସମୟ ଏବଂ ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ଯେଉଁ ଦିନ ବାର ରହିଛି ତାକୁ ଆଖି ଆଗରେ ରଖିକି ଆମେ ସଙ୍ଗୀତ ମଧ୍ୟ ସ୍ଥାନିତ କରିଥାଉ। ସେଦିନ ନୂଆବର୍ଷର ଗୀତ ସ୍ଥାନିତ ହୋଇଥିଲା ଯାହାକି ଖାପଛଡ଼ା ଲାଗିଲା ବୋଲି ଆପଣ ଯାହା ଲେଖିଛନ୍ତି, ଆମେ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଯତ୍ନବାନ ହେବୁ, ସମୟକୁ ଦେଖିକି ହିଁ ଗୀତ ସ୍ଥାନିତ କରିବୁ ଏବଂ ତାହା ଆମେ ସବୁବେଳେ କରିଆସୁଛୁ। ଏ ପ୍ରକାରର ଅନିଚ୍ଛାକୃତ ତ୍ରୁଟି ପାଇଁ ଆମେ ଦୁଃଖିତ। ଏବଂ ଆଜିର ଭାବନା କାର୍ଯ୍ୟକ୍ରମ ଯାହା ଆପଣଙ୍କୁ ଭଲ ଲାଗିଛି ଏବଂ ଯାହା ଧନ୍ୟବାଦ ଆପଣ ଜଣାଇଛନ୍ତି ସେଦିନର ସମ୍ପୃକ୍ତ ଉପସ୍ଥାପିକାଙ୍କୁ ଆମେ ଜଣାଇ ଦେଉଛୁ। ଆଶା କରିବୁ ଆପଣ ନିୟମିତ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣିବେ ଏବଂ ପୁଣି ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଚିଠି ଦେବେ। ଦେଖିଲେ ପରବର୍ତ୍ତୀ ଚିଠି।
1: ପରବର୍ତ୍ତୀ ଚିଠିଟି ଲେଖିଛନ୍ତି ଭାଲୁବାହାଲ ବିଜେପୁର ଜିଲ୍ଲା ବରଗଡ଼ରୁ ଲୋକନାଥ ସାହୁ ଏବଂ କରମସାନୀ ସାହୁ। ଗତ ଜୁଲାଇ 6 ସୋମବାର ଦିନ ସନ୍ଧ୍ୟା 5:02 ପ୍ରସାରିତ ହୋଇଥିଲା ପାଲା। ବହୁତ ଭଲ ଲାଗିଥିବାରୁ ପରିବେଷଣ କରିଥିବା କଳାକାରମାନଙ୍କୁ ଅଶେଷ ଧନ୍ୟବାଦ ଜଣାଇଦେବେ ଏବଂ ତାଙ୍କର ଗୋଟିଏ ଅଭିଯୋଗ ବି ଅଛି।

0: বঙ্গলো তামুর গজমুকু তালুক পদে।
1: ভাগিপালি লয়ডা রেঙ্গালি সম্বলপুরু আপনমানে হেলে তরণী সেন নায়ক, পঙ্কজিনী নায়ক এবং হরেশ পুরিয়া, মুর্দাবাদ দুল্লাপুর উত্তরপ্রদেশ রু তনবি লক্ষ্য সোনি মোহিনী ঋত্বিক বলবীর সিং মুকেশ শীতল সোনু সুরেশ রীতাপালি পঙ্কজ আহরি অনেক শ্রোতা আপনার অনুরোধ ক্রমে এই গীতটি শিল্পী মনোজ কুমার বুড়া গীত রচনা করেছেন ধরণীধর পটেল।

শ্রোতা ভুণী, জীবন প্রত্যেক সম্পর্ক বিশ্বাস উপরে আধারিত। বিশ্বাস নথিলে সম্পর্ক রহে সত, কিন্তু আত্মীয়তা রহে না। সত সাথী কেবে আম হাত ছাড়তে না। সময়ের ঝড় আসলে মধ্যে সেমানে সাহস দিকে। এই ভাবনা সহ আসন্ত শুণবা পরবর্তী গীত কথাচিত্র এই আম সংসার। শিল্পী হৈমন্তী শুক্লা এবং সাথী, গীত রচনা করেছেন শিষ্যানন্দ, সঙ্গীত অক্ষয় মহান্তি।

শ্রোতা ভনী, সময় বদলে, পরিস্থিতি বদলে, মানুষ বদলি যায়, কিন্তু কিছু সম্পর্ক এমিতি থাকে যাহা সময়ের স্রোতরে মধ্যে অম্লান রহে, সিয়ে প্রকৃত সাথী। আসন্তু এথা শুনিবা এই গীতটি, কথাচিত্র সংসার, শিল্পী চন্দ্রাণী মুখার্জী এবং গোপী পটনায়ক, গীতিকার নিজাম, সঙ্গীত মুসির।

শ্রোতা ভৌণী, সাথীটি থিলে জীবনর প্রত্যেক মুহূর্ত গীত হয়ে যায়, দুঃখ মধ্য হালুকা লাগে, আনন্দ হুয়ে দুই গুণা। সেথিপাই সম্পর্ককু সম্মান দেবা, সময় দেবা এবং ভাল পাইবারে সজাই রাখিবা আমার কর্তব্য। এই ভাবনা সহ আজি কার্যক্রম শেষে শুনবা এই গীতটি। শিল্পী কুমার বাপি এবং অন্তরা, গীত অরুণ মন্ত্রী, সঙ্গীত এস চন্দ্রকান্ত, কথাচিত্র রকস্টার।

0: এথর শিল্পী আশা ভোসলে এবং দেলরাজ কর, কথাচিত্র ভুক, গীত বর্মা মালিক, সঙ্গীত সনিক ওমি।
1: জুলম করনে ওয়ালি ইয়ে নাহি সমঝতে কি ওয়াক্ত বদল চুকা হে, ওয়াক্ত বদল রাহা হে, ওয়াক্ত।
2: আচ্ছা বাবু,
1: লেকিন জিস দিন ইস জ্বালামুখী কা মুখ

কার্যক্রম শেষে এই গীতটি শিল্পী শৈলেন্দ্র সিং, কথাচিত্র ভাবে গীতিকার আনন্দ বক্সী, সঙ্গীত লক্ষ্মীকান্ত প্যারেলাল।

শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু, আজি সন্ধ্যা যুববাণীর স্বরলিপি কার্যক্রমকু আপন মানকু স্বাগত জনাউছি। উপস্থাপনারে মু আপন মানকু যুবসাথী কুসুম। শ্রোতা বন্ধু, চালন্তু জানিবা ইতিহাস পৃষ্ঠারে আজি দিনারে ঘটিথিবা কিছি ঘটনাগুড়িক বিষয়রে। 1974 মসিহারে আন্ড্রে জনসন, আমেরিকার পূর্বতন এনএফএল খেলাড়ি ও হল অফ ফেম ওয়াইড রিভাইজর, জন্মগ্রহণ করেছিলেন। 1995 মসিহারে যুক্তরাষ্ট্র এবং ভিয়েতনাম মধ্যে সম্পূর্ণ কূটনৈতিক সম্পর্ক আনুষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, যা যুদ্ধ পরবর্তী এক ঐতিহাসিক পরিবর্তনকে চিহ্নিত করেছিল। 1921 মসিহারে আইরিশ স্বাধীনতা যুদ্ধের এক যুদ্ধবিরাম পরে উত্তর আয়ারল্যান্ডর বেলফাস্টে সাম্প্রদায়িক হিংসার প্রাদুর্ভাব হয়েছিল। শ্রোতা বন্ধু, এই তো লা ইতিহাস দর্পণের আজি, আশা করছি আপন মানে নিশ্চয় কিছু জাঁপারে। শ্রোতা বন্ধু, আজি জুলাই মাস 11 তারিখে সারা বিশ্বরে বিশ্ব জনসংখ্যা দিবস ওয়ার্ল্ড পপুলেশন ডে পালন করা যায়। মানব সমাজর বর্তমান ও ভবিষ্যৎ সহ জড়িত এক গুরুত্বপূর্ণ বিষয় প্রতি বিশ্ববাসী দৃষ্টি আকর্ষণ করা উদ্দেশ্যে প্রতিবর্ষ এই দিবস পালন করা যায়। জনসংখ্যা কেবল সংখ্যার হিসাব নুহে, এহা এক দেশর শক্তি, সম্ভাবনা ও বিকাশর ভিত্তি অটে। কিন্তু শ্রোতা বন্ধু, যেতেবেলে জনসংখ্যা বৃদ্ধি উপলব্ধ সম্পদ ও সুবিধাকে অতিক্রম করে, সেতবে এহা অনেক সামাজিক ও

এথর পুরা খবর রাজ্যের এক নু আট শ্রেণী বিদ্যালয় পাঠ্যপুস্তক ত্রুটি বাবদ সবু প্রক্রিয়ার অপরাধিক তদন্ত মূল করবার লাগি মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি নির্দেশ দেইছন। ক্রাইমব্রাঞ্চ আরক্ষী অধীক্ষক পাখে মামলা রুজু করবারকে রাজ্য শিক্ষক শিক্ষা নির্দেশালয় ও শিক্ষা গবেষণা প্রশিক্ষণ পরিষদ এসসিইআরটি নির্দেশক শ্রী মাঝি কহিছন। আগনু পাঠ্যপুস্তক ভুলবাবদে তদন্ত লাগি উন্নয়ন কমিশনর অধ্যক্ষতা গোটে কমিটি গঠন করা যাইতলা। কমিটি রিপোর্ট অনুসারে এসসিইআরটি আগ নির্দেশক সহিতে তিনজন সহকারী নির্দেশক নিলম্বন ও ছজন সহকারী নির্দেশক উপরে শৃঙ্খলাগত কার্যানুষ্ঠান গ্রহণ করা যাইছে। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি আউ আদিত্য বিল্লা গ্রুপর অধ্যক্ষ কুমার মঙ্গলম বিল্লা আজ বিল্লা গ্রুপ তরফ রাইজে কার্যকারী হেউথবার প্রকল্প ও প্রস্তাবিত প্রকল্প মানকর অগ্রগতি বাবদে আলোচনা করিছন। বৈঠকর সূচনা অনুসারে রায়গড়া জিলা কাশীপুর তহসিল অধীনতি থিবার কসারিগুড়া গ্রিনফিল্ড আলুমিনা রিফাইনারি প্রকল্পকে সম্প্রসারিত করবার লাগি বিল্লা গ্রুপ তরফ সরকারকে প্রস্তাব দিয়াযাইছে। এক মিলিয়ন টন ক্ষমতা রিফাইনারির ক্ষমতাকে আহরি দুই মিলিয়ন টন বড়াবারকে প্রস্তাব রয়েছে। এথিলাগি অতকা 12,000 কোটি টাকা খরচা করা। কসারিগুড়া রিফাইনারির ক্ষমতা বছরক 3 মিলিয়ন টনকে বড়া। এই প্রকল্প জরিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে নিযুক্তি সুযোগ সৃষ্টি হবা। মুখ্যমন্ত্রী কহিছন রাইজে আলুমিনিয়াম সম্পর্কিত প্রকল্পর বিস্তার উপরে নজর রখা যাইছে। এথিলাগি ইকোসিস্টম বিকশিত করা যাচ্ছে। আলোচনা সময়াথি মুখ্যমন্ত্রী রিফাইনারির সম্প্রসারণ প্রকল্প কাম তুর্তি করবার লাগি সবু প্রকার সাহায্য যোগাই দেবারকে প্রতিশ্রুতি দেইছন। বৈঠকটি রাইজে বিল্লা গ্রুপ তরফ চালুথবার ভিন ভিন প্রস্তাব নিবেশ ও প্রকল্পর ভিল সমীক্ষা হইতিলা। শ্রীক্ষেত্র পুরীন আইবা 16 তারিখ গুরুবার মহাপ্রভু শ্রীজগন্নাথকর বিশ্বপ্রসিদ্ধ রথযাত্রা হবা। এথিলাগি রথ তিয়ারি কাম শেষ ক্ষেপে পৌঁছিছে। আজ অনবসরর 13 নম্বর দিনে মহাপুরুমানকু দশমূল মোদক শ্রীমন্দির গারদকে হস্তান্তর করা যাইছে। ইতারুত্রু মহাপুরুমানে পুরাপুরি ঠিক হয়ে বলি জনাপড়িছে। শুক্ল বস্ত্র ছাড়ি করে মহাপুরুমানে লাল বস্ত্র পিন্ধে। ভল হবার উত্তরু অনবরস অবসরে পহেলা থর লাগি মহাপুরুমানকু তুলসী লাগি হবা। ইতার সহিতে আজ শ্রীমন্দির ন চন্দন সর্বাঙ্গ সমিয়াথি ঘণ্ট বাজবার সহিতে বিজে কাহাড়ি বাজবা। শ্রীমন্দির রথখড়ান মহাপ্রভুঙ্ রথ তিয়ার কাম আগেই চালিছে। আজ রথ উপরকে পবিত্র কলস উঠা যাইছে। ই অবসরে ভূই সেবক মানে অষ্টম হরিবোল ধ্বনি দেইছন। রথ উপরে চকা পড়বার দিন ভূই সেবক মানে শেষ হরিবোল দেশন। আইবাকাল মহাপ্রুমান রাজপ্রসাদ বিজে 13 তারিখ দিন ঘণা লাগি 14 তারিখ মঙ্গলবার মহাপুরুমানকর নেত্রোৎসব সহিতে নবযৌবন বেশ হেবা। 15 তারিখ বুধবার শ্রীজীউমানকর উভাযাত্রা হেবা বলি সূচনা মিলিছে। শ্রীক্ষেত্র পুরীন মহাপ্রভু শ্রীজগন্নাথকর পুরী রথযাত্রাকে শৃঙ্খলিত ও সুরক্ষিত করবারকে পুরী টাউনহল ঠানে পুলিশ মহানির্দেশক ওয়াইবি খুরানিয়া সমীক্ষা করিছন। সমীক্ষা বৈঠকটি ভিড় নিয়ন্ত্রণ ও ট্রাফিক সুপরিচালনা সহিতে সুরক্ষা বাবদে আলোচনা করা যাইতলা। সহন রথযাত্রা লাগি 13,000 অতকা সুরক্ষাকর্মী একটিভ মোড়থি কাম করবে। আন্টি টেরোরিস্ট দল সরর সবু জাগান রহবে আউ জল স্থল ও আকাশনু কড়া নজর রখাযিবা। লক্ষাধিক শ্রদ্ধালুঙ্ আসবারটাকে নজরথি রখিকরি সহরর 8টা জাগান নূয়া পার্কিং ব্যবস্থা করা যাইছে। শ্রীমন্দিরনু গুণ্ডিচা মন্দির তক পেট্রোলিং ব্যবস্থা করা যিবা। নৌসেনা তটরক্ষী বাহিনী আউ ম্যারাইন পুলিশ মিশিকরি পেট্রোলিং করবে। আম্বুলেন্সকে রাস্তা কড়াবার লাগি গ্রিন করিডর রহবা বলি বৈঠকটি আলোচনা করা যাইতিলা। বৈঠকটি ভিন ভিন বিভাগর অধিকারীঙ্কু দায়িত্ব দেবারকে নিষ্পত্তি নিয়া যাইছে। শান্তি শৃঙ্খলাতি রথযাত্রা হবা বলি শ্রী খুরানিয়া আশ করিছন। স্বদেশী জ্ঞানকৌশলটি তিয়ারি আইএনএস মহেন্দ্রগিরি যুদ্ধ জাহাজ আজ ভারতীয় নৌসেনাথি সামিল করা যাইছে। বিশাখাপট্টনমঠানে আইএনএস মহেন্দ্রগিরি কমিশনিং সমারোহটি যোগ দিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কহিছন এটা ভারতর সামুদ্রিক শক্তি ও প্রতিরক্ষা সামর্থ্য ক্ষেত্রটি গোটে গুরুত্বপূর্ণ মাইল খুঁট আয়। ভারত পারম্পরিক প্রতিরক্ষা সামর্থ্য ও উন্নত প্রযুক্তি বিদ্যাকে বরকস করি গোটে বরকস আত্মনির্ভর ও ভবিষ্যৎ লাগি বনিথিবার প্রতিরক্ষা বল তিয়ারি করথিবার শ্রী সিং কহিছন। আইএনএস মহেন্দ্রগিরি যুদ্ধ জাহাজ তিয়ারি 75% নু অতকা সামগ্রী স্বদেশী জ্ঞানকৌশল উপযোগ করা যাইছে। ইথি ব্রহ্মোস সুপরসোনিক ক্ষেপণাস্ত্র অত্যাধুনিক রাডার সমন্বিত বায়ু প্রতিরোধী ব্যবস্থা বাগির উন্নত মানর যন্ত্রাংশ ব্যবহার করা যাই পারবা। আপন মানে খবর শুনুছন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র নো। স্থায়ী সহরীকরণ আউ জলবায়ু সহনশীল ভিত্তিভূমিকে প্রোৎসাহিত করবার লক্ষ্য

শ্রোতা বন্ধু আজি তো সময় হয়ে যাই তেবে আজির কার্যক্রম কু এইটি রকুচু আজির কার্যক্রম প্রযোজনা ও পরিচালনা দায়িত্বরে থিলে রাজীব মাহুন্ত এবং উপস্থাপনারে মু থিলি নিহারপালা পটনায়ক আজি পাই তাহলে বিদায় দিয়ন্তু রহুচু নমস্কার।

0: শ্রোতাবন্ধু আপনার চিঠি পাইছু কার্যক্রমে আপনার পঠাই চিঠি সবুক নেই আজির কার্যক্রমে উপস্থিত অনেক অভিষেক মিশ্র
1: নমস্কার
0: তবে দেখলে কোকো শ্রোতাবন্ধু মানে চিঠি পঠাই এবং কোন লিখিছেন
1: কার্যক্রমের প্রথম চিঠি লিখিছেন চিত্তরঞ্জন বারিক জিলা শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান সম্বলপুর সে লিখিছেন মহাশয় নিবেদনর কারণ গত এক তারিখর প্রচার করা শ্রীক্ষেত্র মাধুরী কার্যক্রমে মহাপ্রভু শ্রীজগন্নাথঙ্কর মানবীয় লীলা তাঙ্কর প্রতিদিনর নীতিকান্তি স্নানযাত্রা তথা রথ নির্মাণ সম্পর্কের অনেক কথা জাণি হেউছি কার্যক্রমটি প্রস্তুত করিথিবারু আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর সমস্ত কর্মকর্তাঙ্কু মোর ধন্যবাদ জণাইদেবে এবং আগামী শ্রীগুণ্ডিচা যাত্রা উপলক্ষে কেউ কেউ কার্যক্রমমান প্রচার করবে আমার অগণিত শ্রোতাকু জনাইলে অত্যন্ত খুশি হবি বলে সে লিখিছেন।
0: ধন্যবাদ শ্রোতাবন্ধু আপনার এই চিঠি পাই। এইটি আমি প্রথমে কহি রাখিছু যে শ্রীক্ষেত্র মাধুরী কার্যক্রম আকাশবাণী সম্বলপুরর নিজ প্রস্তুতি নুহে, এহা আকাশবাণী কটক কেন্দ্রর প্রস্তুতি। তাকু আমি রিলে করি সকাল 8:30 আমি প্রচার করুছু। কার্যক্রম আপনার ভালো লাগুচি, আপনার অনেক কথা জাঁপারি, সেপাই আমি খুশি। আশা করবু ভবিষ্যতের মধ্যে আপনার কার্যক্রম শুণবে এবং এভাবে চিঠি লিখবে। এবং আগে কথা আপনার যা লিখিছেন যে রথযাত্রা নিয়ে কোণ সব কার্যক্রম প্রচার করবার ব্যবস্থা করেছেন বলে আমি তো অনুরোধ করবু শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুণুথান্তু, নিশ্চিত ভাবে সময় আসলে আপনার জাঁপারে। ধন্যবাদ পুঁথরে আপনার এই চিঠি পাই।
1: পরবর্তী চিঠিটি লিখিছেন মনোজ কুমার পটেল, গ্রাম ডুমাল, পোস্ট উদিত নারায়ণপুর, জেলা কলাহান্ডি। সে লিখিছেন গত কিছুদিন পূর্ব মোর প্রথম চিঠি স্থানিত করে মু বহুত খুশি। গত 3 তারিখ শুক্রবার যুবাণী কার্যক্রমে লাইভ ফোন ইন্ যে গীত বজাউলে তাহা অধা গীত ন বজাই পুরা বজাউলে। হ্যালো যুবাণী গোটে শ্রোতাঙ্ক সহ ভলমন্দ সুখ দুঃখ কথা বিনিময়ের কার্য